আজ বৃহস্পতিবার, 29শে শ্রাবণ, 1948 শকাব্দ, 20শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 2রা ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:16 হয়ে 33 সেকেন্ডে, সূর্যাস্ত 6:03 হয়ে 13 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 14 সেকেন্ড।

0: The Ministry of Education has informed that the last date for online registration for Yuva Sangam Phase 7 has been extended till 31st of this month. The ministry said that the extension will provide an additional opportunity to eligible youth from across the country to register and participate in this unique youth exchange program. Earlier, the last date to register for Yuva Sangam Phase 7 was 18th August. Interested youth aged between 18 to 30 years, including students of higher education institutions, NSS volunteers and young professionals, can register through the official Yuva Sangam portal. Bangladesh will hold its presidential election today, with lawmakers set to choose between the ruling BNP stalwart Mirza Fakhrul Islam Alamgir and 11-party opposition alliance candidate Colonel Oli Ahmed. In badminton, Indian shuttlers will be in action on the pre-quarterfinals day at the BWF World Championships at the Indira Gandhi Indoor Stadium in New Delhi. Indian ace and former world champion PV Sindhu will lock horns with third seed Wang Ziyi of China in the women's singles. Indian debutant Ayush Shetty will be up against 11th seed Alvi Farhan of Indonesia in the men's singles. And in hockey, Indian women's team will face England today in their final Pool D match of the FIH Hockey World Cup at Wegener Stadium in Amstelveen. The match will begin at 6:30 p.m. IST. And that is the end of this news bulletin.
1: Akash Bani Kolkata. Onushthan shunchen sanchayita prochar tarange medium wave 297.6 meter orthat 1008 kilohertz e. এখন আপনাদের জানিয়ে দিই, আজ 20 আগস্ট 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস। এই অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, অক্ষয় ঊর্জা দিবসের গুরুত্ব এই বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন মশা পুরাণ তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার বিভূতি সাহা। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনে থাকবেন সুতপাঠ চট্টোপাধ্যায় এবং শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীতা মজুমদার। 8:00 জানা অজানাতে শুনবেন কথিকা সাপ ও সাবধানতা তৃতীয় পর্ব, বলবেন মরুদ্দে। 8:05 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সজল দেবনাথের সাক্ষাৎকারটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবযানী বসু। 9:00 বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি বীরভূম। 9:30 গানে গানের তৃতীয় পর্ব। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের বেলা উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনা সর্বাণী ভট্টাচার্য এবং অন্বেষা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের কিছু অংশ স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঋত্বিক শিকদার। 12:00 ভজন মহুয়ানন্দীর কণ্ঠে, সুখদেব ভাস্করের কণ্ঠে লোকগীতি শুনবেন 12:15। 12:33 গ্রামীণ শিশুদের জন্য এবং গ্রামীণ যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন আমাদের রাজ্যে ফল ও সবজি সংরক্ষণ বর্তমান ও ভবিষ্যৎ, এ বিষয়ে রবীন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 12:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 লাইভ ফোন ইন অনুষ্ঠান মহিলা মহলে শুনবেন অন্দর সংবাদ। অতিথি হিসেবে থাকবেন বিনতি মণ্ডল, সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি রেকর্ড ও সম্পাদনা সোমা মুখোপাধ্যায়, পরিচালনায় সোমা সাহা। 2:30 বাংলা আধুনিক গান দ্বিতীয় অধিবেশনে। 5:00 ক্রীড়াঙ্গন, শুনবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস, বলবেন রক্তিম বরণ।

ময়রা উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দচন্দ্র দাস, সঙ্গে দুজন বিদ্যার্থী। সন্ধ্যা 6:05 এবং 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, আধুনিক ভারতে পাট ও সহজাত তন্তুর ব্যবহার ও প্রসার, এ বিষয়ে শৈলেশ ক্যানারি ওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যা 7:10 রামায়ণ গান পরিবেশনায় বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্যের সাথে শুনবেন প্রথমে বিজ্ঞানের খবর, তারপর বিজ্ঞান ক্লাব আন্দোলনের হাল হাকিকাতে বিষয়ে আলোচনা। অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় এবং ডক্টর সুভব্রত রায় চৌধুরী। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবযানী বসু। 9:30 বাংলা নাটক আলোকস্তম্ভ রচনা বিমল ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 ছায়াছবির গান। 10:30 সঙ্গীতা মজুমদারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 10:45 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মহুয়া নন্দী। সঞ্চয়িত পরিচয় তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবাদ্য সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীতা মজুমদার। 6:35 রামচরিত মানস শুনবেন 208তম পর্ব। 6:45 মহুয়া নন্দীর কণ্ঠে ভক্তিগীতি। সকাল 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা থাকবেন বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি শিল্পী চিত্রালী চক্রবর্তী। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান সকাল 8:45। 9:10 রাজধারা। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড। 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীত। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী ইন্দ্রনীল মল্লিক। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী চিত্রালী চক্রবর্তী। বিকেল 5:20 উর্বশী। সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান। 6:30 গুলগুলশান। 7:10 আনন্দিতা রায়ের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি। সন্ধ্যা 7:30 দর্পণ। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। রাত 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান সিং অ্যালং। এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 20 আগস্ট 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে। এখন সুভদ্র সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়। প্রথমে শুনবেন রাগ রামকেলি, তারপর জৌনপুরী।

শেষ হলো সুবদ্ধ সঙ্গীত। আজ শুনলেন খেয়াল, শিল্পী বকুল চট্টোপাধ্যায়। প্রথমে শুনলেন রাগ রামকেলি, তারপর জৌনপুরী, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী সঙ্গীতা মজুমদার।

শেষ হলো রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন সঙ্গীতা মজুমদার। আকাশ বাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রামচরিত মানুষ, আজকের পর্ব 208।

শেষ হল রামচরিত মানস। আজ শুনলেন 208তম পর্ব, আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিমূলক গান। আজকে শিল্পী মহুয়ানন্দে, প্রথম গানটির গীতিকার গোবিন্দ অধিকারী।

শেষ হলো ভক্তিগীতি। আজকে শিল্পী ছিলেন মহুয়ানন্দী। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

স্টুডিওর ঘড়িকাটা বলছে সময় 7:10, এমনকি 7:10 বেজে গেছে এবং 11:00 বেজে গেছে, অর্থাৎ এক মিনিট কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে রয়েছি। এবং এই যে সকালবেলা 7:10 বাজলেই তোমরা জানো যে যুববাণীর বন্ধুরা হাজির হয় তোমাদের সঙ্গে সুপ্রভাতের আড্ডায়। ঠিক তেমনিভাবেই আজকেও তোমাদের সঙ্গে যুববাণী হাজির, এবং এই যে সুপ্রভাতের আসরে তোমাদের সঙ্গে রয়েছি তোমার বন্ধু বিদর্শক। আর আমাদের এই যে সুপ্রভাতের আসর, সেইখানে তো জানো আমরা হরেক রকমের বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। ঠিক যেমনভাবে তোমাদেরকে বলি যে আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত সেই গল্প যেমন বলি, তেমনি আজকে এমন এক জায়গার কথা বলবো যেইটা আমরা প্রায় সবাই দেখেছি, বলতে পারো আমাদের ছেলেবেলার অন্যতম নস্টালজিক জায়গা, যার মধ্যে হাজারো গল্প বুনেছে স্বপ্ন। আমরা যারা বিশেষ করে 90s বর্ন, তাদের কাছে ছেলেবেলায় এই জায়গাটায় কিন্তু প্রচুরবার আমরা গিয়েছি। এছাড়াও আজকে একটা বিশেষ দিন, সেই দিনের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে জানাবো। আর সেই সমস্ত কিছু জানতে গেলে তোমাদেরকে জাস্ট একটা কাজই করতে হবে, তোমাদেরকে এই যে এরকমভাবে তুমি শুরু করেছো আমার সঙ্গে আড্ডাটা, এই আড্ডাটা চালাতে হবে সকাল 8:00 পর্যন্ত। তাহলেই আজকের দিনের যাবতীয় খুঁটিনাটি খবর থেকে ওই যে বললাম যে তোমাদেরকে একটা নস্টালজিক জায়গা নিয়ে বলবো, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা জেনে যাবে। আর যেহেতু যুববাণীর আড্ডা এবং সঙ্গে আমি রয়েছি, তাই এই যে আড্ডা তার মাঝখানে ভালো সুন্দর মিষ্টি যাই বলো না কেন, সব কিছু ভালো মিলিয়ে এই যে একটা আড্ডা তৈরি হতে গেলে গানের দরকার হয়। তো আমি যেহেতু রয়েছি তাই গান থাকবে না সেটা তো হতে পারে না, তাই চলো আজকের এই আড্ডার শুরুটা তোমাদেরকে বরং এই গানটা শুনিয়ে করাই। মধুবন্তি বাগচির কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর।

সত্যি আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের পুরনো জীবনটাকে বদলে ফেলে একটু যদি নতুন বা একটু কিছু ভালো করা যায়। আর এই যে ভালো, এই সব কিছু করতে গেলে আমাদের কিন্তু দরকার অনেকটা ভালোবাসা, অনেকটা যত্নের এবং একটা ওই বদলে ফেলার মাইন্ডসেট। তবে যে জিনিসটা কখনো বদলানো যায় না সেটা হলো ইতিহাস আর ঐতিহ্য। কেন বলছি ইতিহাসের কথা, তার কারণ ইতিহাসের পাতায় প্রত্যেকটা দিন কারো না কারোর জন্য, অর্থাৎ কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য ইতিহাসের পাতায় চিরকালের জন্য জায়গা করে নিয়েছে। ঠিক একইভাবে এই যে আজকের দিনটা, সে আজকের দিনটাও কিন্তু বহু ঘটনার জন্য ইতিহাস প্রসিদ্ধ। তাহলে চলো তোমাদেরকে চট করে বরং শুনিয়ে দিই আজকের দিনটা ইতিহাসে।

1828 সালের আজকের দিনে রাজা রামমোহন রায় ও তার সহযোগীরা কলকাতায় এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজের কার্যক্রম শুরু করেন। ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ প্রচার করা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে যুক্তিবাদ ও সংস্কারের ধারণাকে প্রতিষ্ঠা করা। সতীদাহ প্রথা বিলোপ, নারী শিক্ষা এবং সামাজিক সংস্কারের পক্ষে রামমোহনের আন্দোলনের সঙ্গে বহু প্রতিষ্ঠান যুক্ত ছিল। ফলে 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ১৮৯৭ সালের আজকের দিনে চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণের কারণ আবিষ্কার করেন। তিনি গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে ম্যালেরিয়ার পরজীবী প্লাসমোনিডিয়াম অ্যানোফিলিস মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। এই আবিষ্কার ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসা বিজ্ঞানের নতুন পথ তৈরি করে এবং এর জন্য স্যার রোনাল্ড রস 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ১৭৭৯ সালে আজকের দিনে ইয়ন্স ইয়াকুব বের্জেলিয়াস জন্মগ্রহণ করেন। তিনি সুইডিশ রসায়নবিদ এবং আধুনিক রসায়নের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। রাসায়নিক মৌলের প্রতীক নির্ধারণ, পারমাণবিক ভর নির্ণয় ও বিভিন্ন মৌল ও যৌগের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আর সিলিকন, ক্যালসিয়াম, নিকেলের মতন মৌলের প্রতীক ব্যবহারের ক্ষেত্রে তার কাজ গুরুত্বপূর্ণ ছিল। ১৮৮৪ সালের আজকের দিনে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান লেখক, অধ্যাপক ও প্রাবন্ধিক ছিলেন এবং বাংলা ভাষায় বিজ্ঞানকে সাধারণ পাঠকদের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেন। বিজ্ঞান, দর্শন, সমাজ নিয়ে তার লেখায় যুক্তি ও বিশ্লেষণের ব্যবহার দেখা যায়। ফলে বাংলা বিজ্ঞান সাহিত্যের বিকাশে তার রচনা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ১৮৮৬ সালে আজকের দিনে সাহিত্যিক, শিক্ষক ও রবীন্দ্র সাহিত্য সমালোচক অজিত কুমার চক্রবর্তী জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে গবেষণা ও আলোচনা তিনি সারা জীবন করেছেন। রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক পাঠকদের কাছে ব্যাখ্যা করার পাশাপাশি তিনি শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থার সঙ্গেও দীর্ঘকাল যুক্ত ছিলেন। ১৮৯৬ সালের আজকের দিনে গোষ্ঠ পাল জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় ফুটবলের অন্যতম পরিচিত খেলোয়াড় এবং দীর্ঘ সময় ধরে মোহনবাগানের হয়ে খেলেছেন। ডিফেন্ডার হিসেবে তার খেলার দক্ষতা তাকে জনপ্রিয় করে তোলে। আর 1924 সালে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে তিনি আন্তর্জাতিক পর্যায়েও ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ১৯০১ সালে আজকের দিনে সরোজ কুমার রায়চৌধুরী জন্মগ্রহণ করেন। তিনি বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক ছিলেন এবং উপন্যাস, গল্প, প্রবন্ধ রচনা করেছেন। তার লেখায় সমকালীন সমাজ, মানুষের সম্পর্ক ও রাজনৈতিক সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক উঠে আসে। আর তার সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের নানান বিষয় নিয়ে মত প্রকাশ করেছেন। ১৯৪৪ সালের আজকের দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মগ্রহণ করেছেন। তিনি 1984 থেকে 1989 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের প্রশাসন, অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। কম্পিউটার এবং টেলিযোগাযোগ খাতের প্রসার, শিক্ষায় আধুনিক প্রযুক্তির প্রসার এবং প্রশাসনিক আধুনিকীকরণের উপর তার সরকারের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ১৯৪৫ সালের আজকের দিনে উষা গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি নাট্য পরিচালক, অভিনেত্রী এবং নাট্যকর্মী হিসেবে বাংলা এবং হিন্দি থিয়েটারে কাজ করেছেন। কলকাতার

রঙ্গকর্মী নাট্যদলের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি নারী জীবন, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বাস্তবতা নিয়ে একাধিক নাট্য প্রযোজনা করেন এবং ভারতীয় মঞ্চনাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৮৯৯ সালের আজকের দিনে বলেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। তিনি ঠাকুর পরিবারের সদস্য, কবি ও প্রাবন্ধিক ছিলেন এবং বাংলা সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তার রচনায় প্রকৃতি, সমাজ ও মানব জীবনের বিভিন্ন বিষয় উঠে আসে আর ঠাকুর পরিবারের সাহিত্যিক পরিবেশ তার চিন্তাভাবনা ও লেখালেখিতে বিশেষ প্রভাব ফেলেছিল। ১৯০৬ সালের আজকের দিনে আনন্দমোহন বসু প্রয়াত হন। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ছিলেন এবং ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের প্রাথমিক পর্যায়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আর নারী শিক্ষা এবং আধুনিক শিক্ষার প্রসারেও সক্রিয়ভাবে কাজ করেন। ১৯৮৬ সালের আজকের দিনে গৌরী প্রসন্ন মজুমদার প্রয়াত হন। বাংলা আধুনিক ও চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ গীতিকার ছিলেন তিনি এবং অসংখ্য জনপ্রিয় গানের কথা লিখেছেন। সুচিত্রা উত্তম অভিনীত ও চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা আধুনিক গান বিভিন্ন ক্ষেত্রে তার লেখা জনপ্রিয় হয়। এছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ বহু শিল্পীর কণ্ঠে তার গান আপামর শ্রোতাদের কাছে পৌঁছে যায়। ২০২৪ সালের আজকের দিনে উৎপলেন্দু চক্রবর্তী প্রয়াত হন। তিনি বাংলা চলচ্চিত্রের পরিচালক, লেখক ও থিয়েটার কর্মী ছিলেন এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ করেন। তার চোখ চলচ্চিত্রটি ১৯৮৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা চলচ্চিত্রের সম্মান পায় আর চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাট্যচর্চা ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন।

তাহলে আজকের দিনে কোন কোন ঘটনা ঘটেছে, কোন কোন মানুষের জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। তবে এখনও তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া বাকি আজকের যে একটা বিশেষ দিন পালন করা হচ্ছে সেই ব্যাপারে, এবং তোমাদের যে বলেছিলাম যে সেই নস্টালজিক জায়গার ব্যাপারে, যেটা কিন্তু আমরা প্রত্যেকে ছোটবেলায় দেখেছি, এখন হয়তো খুব কম দেখি, কিন্তু আমাদের প্রত্যেকের স্মৃতির পাতায় সেই জিনিসটা কিন্তু সবসময় সজীব। এই সমস্ত কিছু বলবো, তবে এই মুহূর্তে তোমাদের জন্য রইল একটা গান, গানের পর ফিরে আসছি, তারপরে আবার জমি আড্ডা হবে।

0: এই সৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলতো?
1: হুম, না ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলতো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
0: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
1: শব্দের রূপ দিয়ে বলতে?
0: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারের প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
1: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের। মেল আইডি yuvavanikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশ।

0: কোম্পানি কলকাতা, ইডেন গার্ডেন্স কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট 2026।
0: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।

আগস্ট মাস মাসেই মুক্তির মাস, আগস্ট মাস মাস নেই স্বাধীনতার মাস। আর সেই মাসে তোমার যা যা মনে আসছে আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের মানুষকে নিয়ে, সব কিছু কিন্তু আমাদেরকে লিখে দিতে পারো। এবং তার জন্যই তোমাদেরকে শোনালাম যে এই মাসের বলতে চায়ের বিষয় কি। হাতে আর কয়েকটা দিন সময় আছে, তাই যারা যারা এখনও লিখে রেখেছো তাদের তো ঠিকই আছে, আর যারা ভাবছো যে লিখবে কি লিখবে না আর কিভাবে পাঠাবে কি পাঠাবে না, সে সমস্ত কিছু কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। আমরা কিন্তু তোমাদের চিঠির অপেক্ষায়। আচ্ছা, এইবারে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, তোমাদেরকে বললাম যে আজকে একটা বিশেষ দিন, তাই না? তো এবার ওই বিশেষ দিনটা নিয়ে বলার আগে যে জিনিসটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে প্রকৃতি আমাদেরকে কী দেয়। এবার এইটা শুনলে কিন্তু অনেকে অনেক রকম প্রশ্ন এবং অনেক রকম উত্তর বলবে। কেউ বলবে নির্মল বাতাস, কেউ বলবে স্বচ্ছ জল, সবুজ বন, উর্বর মাটি, ইনফ্যাক্ট এই সবগুলোই। আসল এই সবগুলো মিলিয়ে যদি তুমি ভাবো তাহলে দেখবে আমাদেরকে প্রকৃতি দিচ্ছে একটা অফুরন্ত শক্তির ভাণ্ডার। এই যে সূর্যের আলোর কথা বললাম, বাতাসের প্রবাহ, নদী স্রোত, প্রকৃতির এই যে শক্তিগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র আজকে আমাদের দেখতে ভালো লাগছে এই জন্য নয়, এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য অন্যতম ভরসা। কিন্তু প্রশ্ন এইখানে এইটাই যে আমরা কি শক্তিগুলোকে সঠিকভাবে ব্যবহার করছি। কেন বলছি, কারণ এই যে অংশটা, এই অংশের আলোচনাটা এই গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরেই। আজকে অক্ষয় ঊর্জা দিবস। প্রতি বছর 20 আগস্ট অর্থাৎ আজকের দিনে ভারতে এই অক্ষয় ঊর্জা দিবস পালন করা হচ্ছে। 2004 সালে প্রথমবার নবীন এবং নবীকরণীয় ঊর্জা মন্ত্রণালয়ের তরফ থেকে বা MNRI-এর পক্ষ থেকে সর্বপ্রথম এই দিবস পালন করা হয়, এবং সেই বছর থেকে আজও কিন্তু এই দিবস পালন করা হচ্ছে। বলতে পারো এই দিবসের যে মূল উদ্দেশ্য সেটা হলো সাধারণ মানুষের মধ্যে এই যে নবীকরণযোগ্য বা অক্ষয় শক্তির ব্যবহার সেটা সম্পর্কে সচেতনতা তৈরি করা, এবং সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাসের মতো যে পরিবেশ বান্ধব শক্তির উৎস সেইগুলোকে জনপ্রিয় করে তোলা। একটা কথা ভেবে দেখো যে আমাদের এই যে প্রত্যেক দিনের জীবন, সেখানে বিদ্যুৎ ছাড়া কি তুমি কল্পনা করতে পারো? আমি তো পারি না, আমার মনে হয় আমরা কেউই বিদ্যুৎ ছাড়া কল্পনা করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠার পরে আলো জ্বালানো থেকে শুরু করে মোবাইল চার্জ দেওয়া, পাখা, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, না জানি আর কত কিছু আমাদের চলে বিদ্যুতে। এই সব কিছুর জন্য বিদ্যুতের বিরাট অবদান আছে। আর এই সমস্ত কিছুর জন্য যদি আমরা একদম ইন জেনারেল বলি, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শক্তি। আর এই যে শক্তি, তার একটা বড় অংশ আসছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে। কিন্তু এইগুলো তো সীমিত, আমরা এটা বোধহয় প্রত্যেকে প্রচুরবার লিখেছি পরীক্ষার খাতায় যে সীমিত কোনগুলো আর কোনগুলো অফুরন্ত। কারণ এই যে সীমিত শক্তি, এইগুলোর মজুদ কিন্তু একদিন কমে আসবে। পাশাপাশি এইগুলো পোড়ানোর ফলে বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাসের মতন যে জিনিসগুলো, সেগুলোর পরিমাণ বাড়ছে, যা আজকের দিনে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তাহলে উপায়টা কি? এইখানে কিন্তু উপায় হচ্ছে এই যে অক্ষয় শক্তি, যেটা আমি বললাম। সহজ ভাষায় যে শক্তির উৎস প্রকৃতিতে বারবার পুনর্নবীকরণ হয় এবং মানুষের ব্যবহারে দ্রুত শেষ হয়ে যায় না, তাকেই বলা হচ্ছে অক্ষয় বা নবীকরণযোগ্য শক্তি। যেমন সূর্যের আলো, বাতাস, নদীর জল, জৈব পদার্থ, পৃথিবীর অভ্যন্তরের তাপ। কারণ সূর্য আমাদের পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক শক্তির উৎস। বাড়ির ছাদে লাগানো সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে যে বিদ্যুৎ, সেই বিদ্যুতে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারছি। ভারতের আজকে বহু গ্রামাঞ্চলে সৌরশক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেখানে বিদ্যুতের সংযোগ পৌঁছানো কঠিন, সেইখানে এই সৌর আলো, সৌর পাম্প এবং অন্যান্য সূর্যের আলো দিয়ে তৈরি প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুলছে। আবার বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে উইন্ড টারবাইন। বিশাল ব্লেড ঘুরিয়ে বায়ুর গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয়, যেটা কিনা আমরা উপকূলবর্তী অঞ্চলে ঘুরতে গেলে কিন্তু আমরা দেখি। এছাড়াও নদী এবং জলপ্রবাহ থেকেও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। আর কৃষিক্ষেত্রের যে খড়, গাছের অবশিষ্টাংশ, জৈব বর্জ্য,

এইগুলো ব্যবহার করে তৈরি হচ্ছে বায়োমাস শক্তি। এই যে অক্ষয় শক্তি, তার সঙ্গে কৃষি এবং গ্রামীণ ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কৃষক যদি সৌরচালিত পাম্প ব্যবহার করে জমিতে সেচ দিতে পারেন, তাহলে তার ডিজেল খরচ কমতে পারে। গ্রামে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে আলো, সেচ, ছোট শিল্প এবং নানান পরিষেবা আরও সহজলভ্য হতে পারে। অর্থাৎ অক্ষয় শক্তি শুধুমাত্র পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি কৃষি, কর্মসংস্থান, গ্রামীণ উন্নয়ন এবং অর্থনীতির সঙ্গেও যুক্ত। তবে শুধুমাত্র সরকার বা বড় সংস্থার উদ্যোগই কিন্তু যথেষ্ট নয়, আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে। অপ্রয়োজনীয় আলো, পাখা এগুলো বন্ধ রাখা, এছাড়াও বিদ্যুৎ অপচয় না করা, সম্ভব হলে শক্তিশাস্ত্রী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা, সৌরশক্তির মতো বিকল্প শক্তির ব্যবহার সম্পর্কে জানা, এইসব যদি ছোট ছোট পদক্ষেপ আমরা নিই, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় পরিবর্তন আনতে পারবো। একটা কথা জাস্ট ভাবো যে আমাদের বাড়ির ছাদে একটা সৌর প্যানেল যদি বসানো হয়, তো এই যে আমাদের বাড়ির ছাদে আমি বসালাম, এটা তো খুব একটা ছোট্ট পরিবর্তন, কিন্তু আমার দেখা দেখি যদি আরও দুটো বাড়ির ছাদে বসে এবং তাদের দেখা দেখি আরও হাজারটা বাড়ির ছাদে বসে এবং ক্রমে লক্ষ কোটি, তাহলে এই যে পরিবর্তন সেটা কত দ্রুত ত্বরান্বিত হবে। তাই আজকের এই যে অক্ষয় ঊর্জা দিবস, সেটা কিন্তু শুধুমাত্র একটা দিন নয়, এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে শক্তির ব্যবহার যেমন আমাদের উন্নতির চাবিকাঠি, তেমন সঠিক শক্তি নির্বাচন আমাদের ভবিষ্যৎ নিরাপদ করার অন্যতম পথ। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এমন একটা পৃথিবী পায় যেখানে নির্মল বাতাস আছে, সবুজ প্রকৃতি আছে, পর্যাপ্ত শক্তি আছে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রয়েছে, আর সেই দায়িত্ব আজ থেকে আমাদেরও। তাই এই যে অক্ষয় ঊর্জা দিবস, সেই অক্ষয় ঊর্জা দিবসে আমরা একটা ছোট্ট প্রতিজ্ঞা করতেই পারি যে আমরা কখনো শক্তির অপচয় করব না এবং প্রকৃতিকে খুব ভালোবাসব, এবং অবশ্যই এই অক্ষয় শক্তির ব্যবহারে এবং তার সম্পর্কে সচেতন হব, তাহলেই একটা পরিচ্ছন্ন, সবুজ এবং টেকসই ভবিষ্যৎ তুলতে নিজের ভূমিকা রাখতে পারব। এই মুহূর্তে তোমাদের জন্য রইল একটা গান, গানের পর ফিরে আসছি, তোমাদের সঙ্গে রয়েছি আজকে তোমাদের বন্ধু বিতর্ষক।

গানে পা ফিরে এলাম, তোমাদের সঙ্গে রয়েছি আজকে সুপ্রভাতের আড্ডায় বিতর্ষক। আর এইবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তাকে বলতে গেলে একটা খুব পরিচিত শব্দ আমাদের কানে আসে, সেটা হলো ওই ট্রিং ট্রিং। না, এটা কিন্তু সাইকেলের বেল নয়, এটা হচ্ছে গিয়ে আমাদের যখন ফোন আসতো আগেকার দিনে, সেই ল্যান্ডলাইন ফোন, সেই ফোনের যে আওয়াজটা হতো, একদম প্রত্যেকের ফোনে সেম আওয়াজ, সেই ট্রিং ট্রিং এর কথা আমি কিন্তু বলছি। আজকের দিনে হয়তো আমরা সেই জিনিসটা খুব একটা শুনি না, তাই আমাদের মনে দাগ কাটে না, কিন্তু একসময় এই শব্দের মধ্যেই লুকিয়ে থাকতো কত গল্প, কত অপেক্ষা, কত আনন্দ, কত অভিমান। একটা সময় ছিল যখন কারোর সঙ্গে কথা বলতে গেলে তাকে শুধুমাত্র ফোন করলেই হতো না, প্রথমে দেখতে হতো যে তার বাড়িতে ল্যান্ডফোন আছে কিনা, আর যদি না থাকে তাহলে হাঁটতে হতো রাস্তার মোড়ে, আর সেখানে দেখা যেত একটা ছোট্ট দোকান যার সামনে ওই হলুদ কালো বা নীল সাদা বোর্ডে লেখা STD, ISD, PCO, আবার কখনো পাশে লেখা যে লোকাল কল অ্যাভেলেবেল। এই যে ছোট্ট বুথগুলো, এগুলোই ছিল একসময় যোগাযোগের প্রধান সেতু। আজ আমাদের হাতে স্মার্টফোন, এক ক্লিকে পৃথিবীর অন্য প্রান্তের মানুষকে শুধুমাত্র শোনা নয়, দেখাও যায়, ভিডিও কল যেহেতু করা যাচ্ছে, এছাড়াও ভয়েস মেসেজ পাঠানো যায়। কিন্তু একসময় একটা ফোন করার জন্য অপেক্ষা করতে হতো, আর সেই অপেক্ষার মধ্যেই তৈরি হতো আসল গল্প। একটা সময় ছিল যখন বাড়ির ল্যান্ডফোন বাড়ির একজন সদস্যের মতন থাকতো, টেবিলের ওপর রাখা কালো ধূসর বা ক্রিম রঙের একটা ফোন, সঙ্গে একটা লম্বা তার, আর সেই তার যেন বাড়ির এক ঘর থেকে অন্য ঘর পর্যন্ত নয়, বরং পৃথিবীর সমস্ত সংযোগ তৈরি করে দিত সেই বাড়ির সঙ্গে। ফোন বাজলেই বাড়ির সবাই ছুটে আসতো, কার ফোন, কে করেছে, এই প্রশ্নটা খুব একটা কমন প্রশ্ন ছিল, কিন্তু উত্তরটা কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠত। কারণ এই যে ফোনটাই, ফোনটা হতে পারে দূরের কোনো শহর থেকে এসছে, হয়তো বাবা বাইরে কাজ করছেন, হয়তো ছেলে পড়াশোনার জন্য হোস্টেলে, হয়তো মেয়ে বিয়ের পরে অন্য শহরে, অথবা হয়তো ফোন করেছে সেই মানুষটি যার ফোনের অপেক্ষায় কেউ সারা দিন বসে আছে। তখন ফোন ছিল না ব্যক্তিগতভাবে, একটা ফোনই ছিল পুরো পরিবারের সম্পত্তি, তাই ফোন ধরলে সবাই শুনতে পেত হ্যালো কে বলছেন, তারপর পাশে

ঘর থেকে কেউ বলতো, আমাকে দাও তো আমি দেখি কে বলছে কথা। আর যাদের নিজেদের বাড়িতে ফোন ছিল না, তাদের জন্য মাসিয়া হতো ওই পাড়ার মোড়ের ওই ছোট্ট ঘুপচি, যাকে বলা হচ্ছে এসটিডি বুথ, যেখানে একজনের বেশি দুজন দাঁড়ানো কিন্তু কষ্টকর ছিল। অথচ সেটাই ছিল বাইরের জগতের সঙ্গে সম্পর্কের একমাত্র মাধ্যম। যদি একটু ইতিহাসের পাতায় যাই, তাহলে দেখব এই যে এসটিডি, তার পুরো অর্থ হলো সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং। সহজ ভাষায়, স্থানীয় মানুষের বাইরে বা স্থানীয় এলাকার বাইরে অন্য শহর বা অঞ্চলে সরাসরি ফোন করার ব্যবস্থা। তবে এই যে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং, এই ট্রাঙ্ক, এইটার থেকে আরও একটা জিনিসের কথা মনে আসে, সেইটা হচ্ছে ট্রাঙ্ক কল। একটা সময় ছিল যখন আমাদের এই যে দেশের, এই দেশের এক শহর থেকে অন্য শহরে ফোন করা আজকের মতন সহজ ছিল না। দূরপাল্লার টেলিফোন যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ট্রাঙ্ক কল। এই যে ট্রাঙ্ক, এটা বলতে মূলত একটা টেলিফোন সংযোগকে বোঝানো হতো, যা স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জের বাইরে অন্য শহর বা অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। আগে একজন মানুষ, এই যে যেটা বলছি তোমাদেরকে, যে দূরের শহরে ফোন করতে চাইলে সরাসরি নম্বর ডায়াল করার সুযোগ সবসময় থাকতো না, তাকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে ট্রাঙ্ক কল আগে বুক করতে হতো। এই অপারেটর প্রয়োজনীয় তথ্য নিয়ে দূরের টেলিফোন এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করতেন এবং উপলব্ধ লাইন খুঁজে সংযোগ তৈরি করে দিতেন। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কয়েক মিনিট, আবার ব্যস্ত সময় আরও বেশিক্ষণও অপেক্ষা করতে হতে পারে। সংযোগ তৈরি হলে কলটি নির্দিষ্ট টেলিফোন নম্বরে পৌঁছে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় অনুযায়ী কলের চার্জ নেওয়া হতো। এই যে ট্রাঙ্ক কল, এটা কিন্তু প্রযুক্তির সত্যি বলতে একটা অধ্যায় নয়, বলা যেতে পারে ভারতের টেলিফোন যোগাযোগ ব্যবস্থার যে বিকাশ, তার বিকাশের এক গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই যে মোবাইল ফোন, ইন্টারনেট কয়েক সেকেন্ডে হাজার হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে যোগাযোগ তৈরি করছে, কিন্তু সেই প্রযুক্তির পথই কিন্তু শুরু হয়েছিল এই ট্রাঙ্ক কলের মাধ্যমে। আর এরই পরে যেটা তোমাদেরকে বললাম, এসটিডি। আমরা মনে হয় যে এসটিডিটা আমরা হয়তো বেশিরভাগই দেখেছি যারা নাইনটিস বর্ন। ট্রাঙ্ক কলটা আমার অতটা মনে পড়ছে না, যদি তোমাদের কারো মনে পড়ে তাহলে তোমরা খুব রিলেট করতে পারবে। তবে এই যে এসটিডি, সেইটা কিন্তু 1960 পর থেকেই, 1970 দশক থেকে ভারতে পপুলার হতে শুরু করে এবং পরবর্তী কয়েক দশকে দেশের যে টেলিযোগাযোগ ব্যবস্থা তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। যেহেতু বললাম একটু আগে যে ট্রাঙ্ক কলের কথা, তো এই অপারেটরের সাহায্য নেওয়া কিন্তু এসটিডিতে বন্ধ হয়ে গেল। এসটিডি সেই যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে সহজ করে দিল। মানে আমি নাম্বার ডায়াল করব, তারপরে আমি শহরের কোড দেব, আর ব্যাস, তারপরেই ওই পাশে বেজে উঠবে ট্রিং ট্রিং, আর দূরের মানুষটা কিন্তু ফোন তুলবে। এই যে প্রযুক্তিগত পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গেই ভারত জুড়ে তৈরি হলো অসংখ্য এসটিডি পিসিও বুথ। বিশেষ করে 1980 এবং 90 দশকে এই যে বুথগুলো, সে বুথগুলো হয়ে উঠেছিল শহর, মফস্বল এবং গ্রামের মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। ভাবলে সত্যি অবাক লাগে, আর যেখানে একটা ফোন বুথ সত্যি অপ্রয়োজনীয় বলেই মনে হয়, সেখানে একটা সময় ছিল যে এসটিডি বুথ একটা সামাজিক কেন্দ্রের মতন। কেউ ফোন করতো বাড়িতে, কেউ অফিসে, কেউ হাসপাতালে খবর নিতে, কেউ বা পরীক্ষার ফল জানতে, কেউ চাকরির খবর দিতে। আবার কেউ এমনও ছিল যারা শুধুই ভালোবাসার মানুষটির গলা শুনতেও কিন্তু এসটিডি বুথে আসতো। দোকানের মালিকরা সবই বুঝতেন কোন ফোনটা জরুরি, কোন ফোনটা দীর্ঘ, আর কোন ফোনের শেষে মুখে হাসি নিয়ে কেউ বেরিয়ে আসবে। এই বুথগুলোতে একটা মজা ছিল, যারা আমরা ব্যবহার করেছি তারা সবাই জানি যে এখানে কিন্তু সময় পুরো বাধা ছিল। কথা অফুরন্ত থাকলেও সময় ফুরিয়ে যেত খুব তাড়াতাড়ি, আর তখনই আরে তাড়াতাড়ি বল, দু টাকা দিয়েছি, বেশিক্ষণ সময় নেই। আর কথা যদি মাঝপথে কাটে তাহলে আবার টাকা ফেলে আবার কথা বলা। বহু মানুষ সময় মিলিয়ে এসটিডি বুথেও যেত, হয়তো তার প্রিয় মানুষকে বলা আছে যে দুপুর দুটোয় ফোন করতে, অথচ গিয়ে দেখলো বুথে অলরেডি কেউ ঢুকে কথা বলছে। কি উৎকণ্ঠা, বারবার দোকানে কাকুকে বলা, কাকু জানো তো এই সময় আমি আসি, তুমি কেন কাউকে ঢুকিয়ে দিলে, জানো না আমি ঢুকবো। এই যে বুথগুলো, এই বুথগুলো কিন্তু শুধু প্রেমের গল্প দেখেনি, এরা দেখেছে অভিবাসী শ্রমিকের চোখের জল। কোনো বাবা ফোন করেছেন ছেলের হোস্টেলে, কেউ হাসপাতালে ভর্তি আত্মীয়ের খবর নিয়েছেন, তো কেউ চাকরির ইন্টারভিউয়ের ফল জানিয়েছেন, আবার বিদেশে থাকা আত্মীয়কেও আইএসটি কল করা হয়েছে। একটা ছোট্ট বুথের চার দেওয়াল কিন্তু কত মানুষের জীবনের সাক্ষী। আর এই যে তোমাদেরকে বিদেশের কথা বললাম, এইটাই হলো পিসিও, যেখানে আমরা কয়েন ফেলে কথা বলতে পারতাম, যেখানে আইএসটি কলও করা যেত, এবং সবথেকে বড় কথা, এই যে কয়েন ফেলার সিস্টেম, সেটাই কিন্তু পিসিওকে বলা হতো, যার
পুরো নামটা হচ্ছে পাবলিক কল অফিস। আজকের দিনে যেখানে ব্যক্তিগত মোবাইল স্ক্রিনে আমরা একা একা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করি, সেখানে পিসিওতে

যোগাযোগ ছিল অনেক বেশি সামাজিক। একজন ফোন করছে আর পাঁচজন অপেক্ষা করছে, কেউ জানে না ওপাশে কি কথা হচ্ছে, কিন্তু এক অদ্ভুত সহাবস্থান ছিল। যুগের প্রয়োজনে সময় বদলালো। 1995 সালের 31শে জুলাই ভারতের প্রথম মোবাইল ফোন আমাদের, অর্থাৎ দেশের যে টেলিফোন যুগের যে আনুষ্ঠানিক সূচনা সেটা কিন্তু হয়ে গেল। যদিও প্রথম দিকের যে মোবাইল ফোন সেটি ছিল ব্যয়বহুল, কলের দাম অনেক বেশি, তাই তখনও এসটিডি বুথ টিকেছিল। কিন্তু ধীরে ধীরে মোবাইল ফোন সস্তা হলো, দাম কমলো, SMS প্রিপেড এলো, তারপরে স্মার্টফোন, 3G 5G, এই সব থেকে শুরু করে আজকের এই যে AI, ভিডিও কল, স্যাটেলাইট যোগাযোগ, সব কিছু কিন্তু আজকে তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই যে আজকে হয়তো আমাদের অপেক্ষাটা কমেছে, কিন্তু মানুষ কি ততটাই কাছাকাছি এসছে, বা যোগাযোগ সহজ হলেও মানুষের দূরত্ব কি সত্যিই কমেছে? কারণ আজকের যে প্রজন্ম, সেই প্রজন্ম হয়তো এসটিডি বুথ দেখেনি, কিন্তু এই যে অপেক্ষার মধ্যে আনন্দ, সেই অপেক্ষার মধ্যে আনন্দটাও তো তারা ফিল করেনি। তাই আমার মনে হয় আমরা হয়তো এসটিডি বুথ নিয়ে আসতে পারবো না আমাদের জীবনে, কিন্তু তার যে স্মৃতি, তার যে নস্টালজিক মেমোরি, সেইটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারবো। অপেক্ষাও যে কতটা মধুর হয় সেই জিনিসটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারবো। স্টুডিওর ঘড়িকাটা বলছে আজকে আমার সময় শেষ। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিতর্ষক। আর এই যে এসটিডি, এই যে টেলিফোন বললেই যে গানটার কথা বারবার মনে আসে, সেই গানটাই এখন হলো তোমাদের জন্য অঞ্জন দত্তের কণ্ঠে।

0: president. U.S. President Donald Trump declares economic warfare against Iran threatens economic punishment for any country helping Tehran. And Indian women's team to take on England in their final Pool D match of AFIH Hockey World Cup in Amstelveen this evening. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, আজকে শিল্পী চিত্রালী চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার বীরেন্দ্রনাথ ভট্টাচার্য।

শুনছিলেন আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার ছিলেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, তারপর দুটি গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: সেখানে এসএফআই ডিওয়াইএফআই পিডিএস এরা কেন এক হয়ে এই কাজটা করবে, তার কারণ এরা চাইছে একটা উত্তাল পরিস্থিতি যাদবপুরে তৈরি করতে। আমরা এটা করতে দেব না। টিচারদের মদত না থাকলে ছাত্ররা এই জায়গায় দাঁড়ায় না।
1: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এই ধরনের ঘটনা অনভিপ্রেত বলে বর্ণনা করেছেন। এদিকে এবিভিপির তরফে যাদবপুর থানায় কয়েকজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। রাতেই যাদবপুর থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। এই ঘটনার প্রতিবাদে এবিভিপি আজ যাদবপুর চলো অভিযানের ডাক দিয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র নিন্দা করে বাম ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ধ্বংস করতে প্রশাসন ও বিজেপির পক্ষ থেকে এই ধরনের হামলা চালানো হয়।
2: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে তারা দমাতে পারেনি, কোনোদিন পারবে না। নানা উপায়ে যাদবপুরকে দমানোর চেষ্টা হয়েছে, ফান্ড কাটস করা হয়েছে, তারপরে দাঁড়িয়েও যাদবপুর মাথা উঁচু করে বলেছে যে আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে থাকবো।
1: এই ঘটনার প্রতিবাদে আজ সকালে যাদবপুর এইডবিতে এসএফআই এর পক্ষ থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএস ও রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে ধিক্কার জানিয়েছেন। এই ঘটনায় প্রতিবাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে আজ ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের ওবিসি সাব ক্যাটাগরি এবং অসংরক্ষিত বা জেনারেল ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ থেকে 25 আগস্ট পর্যন্ত তাদের অনলাইন পোর্টাল খোলা থাকবে। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে এডিট অপশনে গিয়ে নিজের ক্যাটাগরি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। রাজ্যে কৃতি শিক্ষকদের শিক্ষারত্ন সম্মানের পরিবর্তে এবার থেকে বিদ্যাসাগর শিক্ষক সম্মান দেওয়া হবে। প্রতিবছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই সম্মান প্রদান করা হবে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগে যাচ্ছেন। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলবেন তিনি। প্রথমে মুখ্যমন্ত্রী যাবেন সবংয়ে, বিডিও অফিসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সেখানে তিনি বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। পরে তিনি যাবেন আরামবাগে, সেখানেও মহকুমা শাসকের দপ্তরে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে বসার কথা। এদিকে বিধায়কদের বন্যা দুর্গত এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সমস্যা সমাধানে দ্রুত সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো আপত্তিকর মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দেওয়া হয় বলে আমাদের জেলার সংবাদদাতা জানিয়েছেন। ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে সৌন্দর্যায়ন প্রকল্পে আর্থিক অনিয়ম এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক ব্যানার্জি সাংসদ থাকাকালীন 2017 সালে 7 কোটি টাকারও বেশি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। মগরাহাটে তৃণমূল কংগ্রেস পরিচালিত ধামুয়া দক্ষিণ পঞ্চায়েতে জমা করা অন্নপূর্ণা যোজনার ফর্ম পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়ায়। গতকাল পঞ্চায়েত অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন বহু মহিলা, তালা লাগিয়ে দেওয়া হয় অফিসের গেটে। এদিকে অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে আজ একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হবে। নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুরসভাও বিশেষ তদন্ত দল গঠন করেছে বলে পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন। পুরসভার বিল্ডিং বিভাগের একটি দল গতকাল ওই হোটেল পরিদর্শন করেন। বাড়িটির অনুমোদিত নকশা এখনও খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এদিকে এই মর্মান্তিক ঘটনায় যে 9 জন মারা গেছেন তার মধ্যে আছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী, খালপাড়ার বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল নামে ওই ওষুধ ব্যবসায়ী ব্যবসায়িক কাজেই কলকাতায় এসেছিলেন, আর তার দেহ শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত হাসপাতালের লেডিস হস্টেলে আজ সকালে আগুন লাগলে উত্তেজনা ছড়ায়, তবে হতাহতের কোনো খবর নেই। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিনে তাঁকে স্মরণ করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি

রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। ইস্টবেঙ্গল ইতিমধ্যে এই ফুটবলের ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

তিন তালে তবলা শুনলেন শিল্পী ইন্দ্রনীল মল্লিক। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। পরবর্তী ঘোষণা একটু পরেই।

নজরুলগীতি শুনলেন চিত্রালী চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনা করলেন প্রীতি মুরারকা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন হিন্দি ছবির

Dan. প্রথম গানটি সুরাজ ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে, গানটির গীতিকার হসরত জয়পুরী, সুরকার শঙ্কর জয়কিষণ।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনলেন সুরাজ ছবির গান। এবারের গানটি ফির ওয়হি দিল লায়হু ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। গানটি লিখেছেন মজ

0: আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। মহিলাদের বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এর আগে ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ওঠে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল টাইব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। প্রবাদ প্রতিম ফুটবলার গোষ্ঠ পালের আজ 130তম জন্মবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ কিংবদন্তী ফুটবলারের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়াও মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মাল্যদান করা হয়। ভারত ব্রাজিলের বিরুদ্ধে আগামী 3 অক্টোবর প্রদর্শনী ফুটবল ম্যাচ হতে চলেছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে আজ ব্রাজিলিয়ান কনফেডারেশনের একটি প্রতিনিধি দল সল্টলেক স্টেডিয়াম পরিদর্শন করে ম্যাচ প্রস্তুতি খতিয়ে দেখেন। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ উপস্থিত ছিলেন। ব্রাজিলের প্রতিনিধি দল ক্রীড়া দপ্তরের প্রস্তুতি ও অন্যান্য পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের রিন ইওয়ানাগা এবং কি নাকাসিকিকে 21-16, 21-12 স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়ান এবং ঝ্যাং সুজিয়ানের মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভারতের আয়ুষ শেট্টি। ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী আলভি ফারহান 21-19, 21-11 সেটে আয়ুষকে হারিয়ে দেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসেও রাউন্ড অফ 16-এর ম্যাচে ভারতীয় শাটলার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুও চীনা প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হন। তৃতীয় বাছাই ওয়াং ঝিহি 21-11, 15-21, 21-17 সেটে সিন্ধুকে পরাজিত করেন। মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্তু জুটি চীনা জুটির কাছে পরাজিত হয়েছেন। নেদারল্যান্ডসের আমসেলভিনে আজ মহিলাদের বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য। দাবায় চীনের গ্র্যান্ডমাস্টার ট্যাং ঝোঙ্গি মেয়েদের কেয়ার্স কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুই চেস ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় 9 রাউন্ডের ম্যাচে 6.5 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানাধিকারী হিসেবে খেতাব জেতেন তিনি। 6 পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন আমেরিকার অ্যালিস লি। কাজাখস্তানের বিবিসারা আসাওবায়েভা 5 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা পুরুষদের সিঙ্কফিল্ড কাপ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুই চেস ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় 9 রাউন্ডের ম্যাচে উভয়েই 5.5 পয়েন্ট নিয়ে যোগ্যভাবে তালিকায় প্রথম স্থানাধিকারী হিসেবে শেষ করেন। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানেও দুটি র্যাপিড গেম ড্র হয়। নির্ণায়ক ম্যাচে আর্মাগেডনে জয়ী হন ওয়েসলি সো। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া 2036 সালের অলিম্পিকের জন্য দেশের ক্রীড়াবিদদের অ্যাথলিট পুল গড়ে তুলতে দ্রুত এবং সর্বাঙ্গীন প্রতিভা অন্বেষণ পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে দেশজুড়ে ক্রীড়া প্রতিভা সন্ধান কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে এই উদ্যোগ। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের 63তম গভর্নিং বডির বৈঠকে ডক্টর মান্ডাভিয়া বলেন, আগামী দশকে দেশের ক্রীড়াক্ষেত্রে সাফল্য লাভের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। খেলার খবর শেষ হল। এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন নানা

গান। প্রথমে ভক্তিমূলক গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, গানটির গীতিকার দ্বিজেন চৌধুরী, সুর প্রচলিত।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন ভক্তিগীতি। পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে এবারের গানটি প্রচলিত কথা ও সুরে।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি, এবার আধুনিক গান। প্রথম গানটি কৃষ্ণচন্দ্র দের কণ্ঠে, গানটির গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার কণ্ঠশিল্পী স্বয়ং।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। কৃষ্ণচন্দ্র দের পর এবারের শিল্পী জগন্ময় মিত্র। গানটি লিখেছেন মোহিনী চৌধুরী, সুর দিয়েছেন কমল দাশগুপ্ত।

জগন্ময় মিত্রের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

সঞ্চয়িতা প্রজার তরঙ্গে এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত জাপান অংশীদারিত্ব, বাণিজ্য বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত স্কন্দরঞ্জন তায়াল, সঞ্চালনায় সাংবাদিক অশ্বিনী শ্রীবাস্তব। অশ্বিনী শ্রীবাস্তব বলছেন, জাপানের একটি প্রতিনিধি দল সম্প্রতি ভারত সফর শুরু করেছে। তারা লখনউতে গত 18 আগস্ট থেকে শুরু হওয়া 6 দিনের ভারত জাপান বিনিয়োগে অংশ নিয়েছে, বিনিয়োগ বৈঠকে অংশ নিয়েছে। এই বৈঠকে 200-এরও বেশি জাপানি শিল্পপতি, বিভিন্ন শিল্প সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ব্যবসায়িক প্রতিনিধি এবং নীতি নির্ধারকরা অংশ নিচ্ছেন। আজ এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত স্কন্দরঞ্জন তায়াল। তার কাছে আমরা ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে জানার পর সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিষয়ে আলোচনা করব। তায়ালজি, আপনি দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে যদি জানান তাহলে ভালো হয়। এর উত্তরে স্কন্দরঞ্জন তায়াল জানাচ্ছেন, ভারত এবং জাপানের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুদেশের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও হয়ে থাকে। এবছরের জুলাই মাসে এই শীর্ষ বৈঠকে অংশ নিতে জাপান

প্রধানমন্ত্রী সানাত আকাশি ভারত সফরে এসেছিলেন। শীর্ষ বৈঠক শেষে দুদেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে, যার অর্থ দুদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে জাপান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, বিশেষ করে পরিবহন ক্ষেত্রে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। আমরা দেখেছি জাপানের সহায়তায় কিভাবে নতুন দিল্লিতে মেট্রো পরিষেবা শুরু হয়েছে, এছাড়াও সারা দেশের বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ছে এবং মেট্রো পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এছাড়াও জাপান দিল্লি মুম্বাই শিল্প করিডর নির্মাণেও ভারতকে সাহায্য করেছে। এছাড়া ভারতের রেল পরিবহনের ক্ষেত্রে মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে যে দ্রুতগতির ট্রেন পরিষেবা চালু হতে চলেছে তার পিছনেও রয়েছে জাপানের প্রযুক্তিগত সহায়তা। তাই গত তিন চার দশকে ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এরপর অশ্বিনী শ্রীবাস্তব প্রশ্ন করছেন, লখনৌয়ে দুদেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত বৈঠকে জাপানের প্রতিনিধি দলের সফর কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? উত্তরে স্কন্দরঞ্জন তায়াল জানাচ্ছেন, উত্তরপ্রদেশের রাজ্য সরকার বিভিন্ন জাপানি কোম্পানির ব্যবসায়িক উদ্যোগের জন্য বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগকে কাজে লাগাতে চায়, কারণ এর মাধ্যমে কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি পাবে। জাপানের প্রতিনিধি দলটির অন্যান্য রাজ্যও সফর করার কথা রয়েছে। অশ্বিনী শ্রীবাস্তব এবার প্রশ্ন করছেন, শুধু রাজ্যেই নয়, সারা দেশের শিল্প বিনিয়োগের ক্ষেত্রে জাপানি প্রতিনিধি দলের ভারত সফর কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? স্কন্দরঞ্জন তায়াল এর উত্তরে জানাচ্ছেন, আমাদের দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে, উত্তরপ্রদেশের মতো রাজ্যও এই অভিযাত্রায় সামিল হয়েছে, সেখানে নতুন নতুন প্রকল্প রূপায়িত হচ্ছে, জাভাতের মতো জায়গায় একটি নতুন বিমানবন্দর গড়ে উঠেছে, জাপান এবং জাপানের শিল্প সংস্থাগুলি তাদের ব্যবসায়িক রণকৌশল অনুসারে শুধুমাত্র চীনে বিনিয়োগের উপর নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে চাইছে। গত বছর দুদেশের মধ্যে শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী এস টাকাহাসির মধ্যে যে বিনিয়োগ চুক্তি হয়েছিল তাতে আগামী দশ বছরে জাপান 10 ট্রিলিয়ন ইয়েন বা ভারতীয় মুদ্রায় 60,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলা হয়েছিল। লখনৌতে জাপানের 200টি বড় বড় শিল্প সংস্থার প্রধানদের সফর থেকে বোঝা যায় যে এদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে তারা কতটা আগ্রহী। উত্তরপ্রদেশ সরকার ওই বিষয়ে আগ্রহ দেখিয়ে জাপানের কোম্পানিগুলি যাতে ওই রাজ্যে বিনিয়োগ করে, নতুন নতুন কলকারখানা গড়ে তোলে, তার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিল। এর ফলে একদিকে যেমন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আমাদের দেশ অত্যাধুনিক শিল্প প্রযুক্তি পাবে, পাশাপাশি অনেক বেশি কর্মসংস্থানও সৃষ্টি হবে, ভারতীয় শিল্পের আধুনিকীকরণও সম্ভব হবে, এবং শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনও বাড়বে। জাপান এবং ভারতের মধ্যে শিল্পক্ষেত্রে একযোগে উদ্যোগ গ্রহণের ফলে প্রযুক্তি, শিল্প এবং উৎপাদন ক্ষেত্রে এক নতুন পরিবর্তনের সূচনা হবে। অশ্বিনী শ্রীবাস্তব এরপর প্রশ্ন করছেন, আপনি ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলছেন, এই সম্পর্কের মূল ভিত্তি কি বলে আপনি মনে করেন? স্কন্দরঞ্জন তায়াল এর উত্তরে জানাচ্ছেন, এবছরের জুলাই মাসে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যে আলোচনা হয়েছে তাতে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং ভারত জাপান কূটনৈতিক সম্পর্কের 75তম বর্ষপূর্তি বড় আকারে আয়োজনের কথা হয়েছে। চুক্তিতে 30,000-এরও বেশি ভারতীয় ছাত্রছাত্রীকে জাপানি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে, এর ফলে আগামী দিনগুলিতে আরও অনেক বেশি ভারতীয় জাপানে গিয়ে সেখানকার কলকারখানা, শিল্প সংস্থা, হাসপাতাল প্রবীণদের জন্য পরিষেবা ক্ষেত্রে অংশ নিতে পারবে। জাপানের সঙ্গে ভারতের সম্পর্কে পুরনো দিন থেকেই
বৌদ্ধ সংস্কৃতি ভিত্তিহীন।

হিসেবে কাজ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এবং সুভাষচন্দ্র বোসকে আজাদ হিন্দ ফৌজ গঠনে জাপান যেভাবে সাহায্য করেছিল এবং মায়ানমারের মধ্যে দিয়ে পরাধীন ভারতে ব্রিটিশদের ওপর আক্রমণ চালিয়েছিল, তা দুদেশের মানুষ এখনও ভোলেনি। সুভাষচন্দ্র বোস জাপানের সহায়তায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এখন যদি আমরা উভয় দেশের মোট বাণিজ্যের পরিমাণ হিসেব করি, তাহলে দেখা যাবে 25-26 অর্থবর্ষে ভারত জাপানের মধ্যে $2,847 কোটি বাণিজ্যিক লেনদেন হয়েছে। ভারত $604 কোটি সমতুল রপ্তানি করেছে এবং $2,144 কোটি সমতুল পণ্য দ্রব্য জাপান থেকে আমদানি করেছে। 2024-25 অর্থবর্ষে জাপানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে 18 স্থানে ছিল। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে জাপান ছিল 17 স্থানে। অটোমোবাইল, বৈদ্যুতিক যন্ত্রপাতি, টেলিযোগাযোগ, রাসায়নিক দ্রব্য, আর্থিক এবং ওষুধ ক্ষেত্রে ভারতীয় শিল্প প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রায় 1500 জাপানি কোম্পানি ভারতে নথিভুক্ত হয়েছে। এবার অশ্বিনী শ্রীবাস্তব জানতে চাইলেন, অটোমোবাইল, গৃহস্থলী যন্ত্রপাতি, প্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্রে দুদেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্বের সম্ভাবনার বৃদ্ধির বিষয়ে আপনার মতামত কি? আগামী বছরগুলিতে এই ক্ষেত্রে দুই দেশ কি উদ্যোগ নিতে পারে? স্কন্দরঞ্জন তায়াল এর উত্তরে জানাচ্ছেন, নিশ্চিতভাবে এই সব ক্ষেত্রে দুদেশের মধ্যে লেনদেন আরও বাড়তে পারে। এর বাইরেও কৃত্রিম মেধা, প্রতিরক্ষা উৎপাদনের মতো নতুন ক্ষেত্রে ভারত এবং জাপান অগ্রসর হতে পারে। জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে নৌ পরিবহনের জন্য প্রয়োজনীয় রেডিও অ্যান্টেনা উৎপাদনের একটি কারখানা স্থাপিত হতে চলেছে। এর জন্য প্রযুক্তি হস্তান্তরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা, ওষুধ ক্ষেত্র, মেডিকেল যন্ত্রপাতি এবং জৈব প্রযুক্তির মতো ক্ষেত্রেও দুদেশের মধ্যে যৌথ উদ্যোগ চালুর সুযোগ রয়েছে। বিরল খনিজ পদার্থের ক্ষেত্রে ভারত ও জাপান একযোগে কাজ করতে পারে। এবছরে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুদেশের বিভিন্ন সংস্থার মধ্যে 120 সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে $125 কোটি বিনিয়োগের প্রস্তাব রয়েছে। অন্যান্য সমঝোতা স্মারকগুলিকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। অশ্বিনী শ্রীবাস্তব এবার জানতে চাইছেন, জাপান থেকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ আগামী বছরগুলিতে বৃদ্ধির সম্ভাবনা আছে কি? স্কন্দরঞ্জন তায়াল এর উত্তরে জানাচ্ছেন, হ্যাঁ, নিশ্চিতভাবে এই সম্ভাবনা রয়েছে। আমরা জানি 2025-2035 মধ্যে 10 বছরে $10 ট্রিলিয়ন লগ্নি করার বিষয়ে জাপান চুক্তি করেছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ $60,000 কোটি। এবারের লখনৌ সম্মেলনে 200 জাপানি শিল্প সংস্থা যোগ দিয়েছে। এই সম্মেলন থেকেও বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপানেও 100টিরও বেশি ভারতীয় কোম্পানি কাজ করছে। অশ্বিনী শ্রীবাস্তব এবার প্রশ্ন করছেন, আপনার কি মনে হয় ভবিষ্যতে জাপানে এই ধরনের ভারতীয় সংস্থার উপস্থিতি আরও বাড়বে? স্কন্দরঞ্জন তায়াল এর উত্তরে জানাচ্ছেন, দেখুন, প্রধানত পরিষেবা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলি কাজ করছে। এছাড়াও বেশ কিছু ভারতীয় সংস্থা জাপানের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এইসব ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য বিনিয়োগ হয়নি। জাপান যেমন প্রযুক্তি এবং পুঁজি বিনিয়োগের দিক থেকে এগিয়ে আছে, ভারতে তেমনি দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী রয়েছে। এছাড়াও ভারতে জাপানি পণ্যের জন্য একটি বড় বাজারও রয়েছে। তাই এই সব পারস্পরিক লেনদেন ভারত এবং জাপান এই দুই দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ এবং শক্তিশালী করে তুলতে পারবে। অশ্বিনী শ্রীবাস্তব এবার প্রশ্ন করছেন, ভারতের দক্ষ কর্মী বাহিনী জাপানে কর্মসংস্থান হওয়ার কোন সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কি?

উত্তরে স্কন্দরঞ্জন তায়াল জানাচ্ছেন, হ্যাঁ, দু দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে অত্যন্ত কম জন্মহারের দেশ হিসেবে জাপান এবং কোরিয়াতে স্বাস্থ্য পরিষেবা, নার্সিং সহ বিভিন্ন ধরনের পরিষেবা ক্ষেত্রে ভারতের দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সেদেশে কাজ করতে পারে। দু দেশের মধ্যে গত দশ বছর মেয়াদের যে চুক্তি হয়েছে তাতে ভারতের স্কুলগুলিতে আরও বেশি করে জাপানি ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় কর্মী বাহিনীর সেদেশে কাজের সুযোগ বাড়বে বলে আমার মনে হয়। এর বাইরেও দুদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়েও গবেষণা ও পঠন পাঠনের জন্য ছাত্র বিনিময় চুক্তি হয়েছে। আগামী দিনে এর সদর্থক প্রভাব নিশ্চিতভাবেই পাওয়া যাবে। পরিশেষে অশ্বিনী শ্রীবাস্তব ধন্যবাদ জানিয়ে বলছেন, ভারত জাপান অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ বিষয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্কন্দরঞ্জন তায়াল প্রত্যুত্তরে জানাচ্ছেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত জাপান অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিয়েছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত স্কন্দরঞ্জন তায়াল, সঞ্চালনায় সাংবাদিক অশ্বিনী শ্রীবাস্তব। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। স্পটলাইটের বাংলা রূপান্তর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্যসুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। রাজধানী দিল্লিকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। নতুন দিল্লির যন্তর মন্তর সহ দেশের অন্যান্য অংশে গত মাসে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন হিংসার অভিযোগ স্বতন্ত্রভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাঁদের যে সময় ব্যয় হয় তাও উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মালু ভাউটি বিক্রমার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো

উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর সকলেই জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে পাঁচ দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তাঁর অংশ নেওয়ার কথা। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশবান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ বলে তিনি জানান। মন্ত্রী বলেন, দিল্লি মাস্টার প্ল্যান 2047 রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পৃথক 3টি আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাঁদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15ই সেপ্টেম্বর। নতুন দিল্লির যন্তর মন্ত্র সহ দেশের অন্যান্য অংশে গত মাসে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন হিংসার অভিযোগে স্বতন্ত্রভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি এইচপিএসি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেন জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কৌর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল আর বিষ্ণোই রয়েছেন। আন্দোলনকারীদের ওপর পুলিশি তৎপরতা এবং একই সঙ্গে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের হিংসাত্মক আচরণ দুয়েরই তদন্ত করবে এই কমিটি। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবিচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই কংগ্রেস জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ার পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনের 6B ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার জেলাশাসকদের হাতে ন্যস্ত করা হল। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগত ভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতাও জেলাশাসকের থাকবে।
সরকার।

0: আর এবছরের 31 অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ 10 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে। বৈদেশিক বাণিজ্য বিষয়ক দপ্তরের মহানির্দেশক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট শুল্ক সীমা বা TRQ এর আওতায় 10 লক্ষ মেট্রিক টন পর্যন্ত অপরিশোধিত চিনি কোনো আমদানি শুল্ক ছাড়াই আনা যাবে। আসন্ন উৎসবের মরশুমে দেশে চিনির চাহিদা বাড়ার আগে দেশের বাজারে চিনির সরবরাহ নিয়ে উদ্বেগ এবং দাম বৃদ্ধির পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত বিশ্বে চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে মনে করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় রাজ্যে মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র সরকার সবরকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাসে পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামের মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রাজ্যের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মালতী রাভা রায় এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা। আগামীকাল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে অংশ নেবেন অন্নপূর্ণা দেবী। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি BNP-র বিশিষ্ট নেতা মির্জা ফাখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে এই প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। ইউক্রেনের রাজধানী কিয়েভে ও এর আশেপাশের একাধিক রাশিয়ায় এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান পেনাল্টি শুটআউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেয়। আগামী রবিবার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা,
1: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं मोहम्मद जुबैर। मुख्य समाचार, भारत और जापान रक्षा साझेदारी पर सहमत, समुद्री सुरक्षा सहयोग पर समझौता ज्ञापन पर हस्ताक्षर किए। भारत ने 31 अक्टूबर तक 10 लाख टन कच्ची चीनी के शुल्क रहित आयात को मंजूरी दी। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में विरोध प्रदर्शन तेज हुए, बढ़ते असंतोष पर पाकिस्तान की मुश्किलें बढ़ी। बांग्लादेश नेशनलिस्ट पार्टी के वरिष्ठ नेता मिर्जा फखरुल इस्लाम आलमगीर बांग्लादेश के 23वें राष्ट्रपति निर्वाचित। और महिला हॉकी विश्व कप में इंग्लैंड के साथ गोल रहित ड्रॉ खेलने के बाद भारत ने दूसरे दौर में प्रवेश किया। और अब समाचार विस्तार से। भारत और जापान के बीच रक्षा मंत्रियों की बैठक आज नई दिल्ली में हुई। रक्षा मंत्री राजनाथ सिंह और जापान के रक्षा मंत्री शिंजिरो कोइजुमी ने बैठक की सह अध्यक्षता की। बैठक में समुद्री सुरक्षा को मजबूत करने, मेक इन इंडिया के तहत रक्षा प्रौद्योगिकी को बढ़ावा देने और रणनीतिक विश्वास बढ़ाने पर चर्चा हुई। दोनों मंत्रियों ने समुद्री सुरक्षा सहयोग पर एक समझौता ज्ञापन पर हस्ताक्षर किए। रक्षा मंत्री राजनाथ सिंह ने श्री कोइजुमी और उनके प्रतिनिधिमंडल का भारत में स्वागत किया। उन्होंने जापान के कुमामोटो क्षेत्र में आए भीषण भूकंप के बाद भारत की ओर से संवेदना और एकजुटता व्यक्त की।
2: हम यह दोहराते हैं कि कठिन समय में भारत किसी भी जरूरी असिस्टेंस, रिलीफ और सपोर्ट प्रोवाइड करने के लिए पूरी तरह से दृढ़ संकल्पित है। हमारे दोनों देशों के संबंध साझे लोकतांत्रिक मूल्यों, परस्पर सम्मान और एक पुराने सिविलाइज्ड कनेक्ट पर आधारित हैं। अगले वर्ष हम अपने डिप्लोमेटिक रिलेशंस के 75 ईयर्स मनाएंगे और इन वर्षों के दौरान हमारी यह दोस्ती सिर्फ हमारे दोनों देशों के लिए ही नहीं बल्कि पूरे इंडो पैसिफिक क्षेत्र में स्टेबिलिटी, रेजिलियंस और रूल्स बेस्ड ऑर्डर का एक कॉर्नर स्टोन बन गई है।
1: श्री सिंह ने कहा कि एशिया के दो प्रमुख

শ্রী 420 ছবি থেকে এবারের গান মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি লিখেছেন শৈলেন্দ্র, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

মজরুহ সুলতানপুরীর কথায় শচীন দেব বর্মনের সুরে এবারের গান চলতি কা নাম গাড়ি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

বৈজু বাউরা ছবি থেকে এবারের গান লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার শাকিল বাদাউনি, সুরকার নৌশাদ।

শাহির লুধিয়ানভির কথায় শচীন দেব বর্মনের সুরে এবারের গান সাজা ছবি থেকে হেমন্ত কুমার এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

শৈলেন্দ্রজির কথায় সলিল চৌধুরীর সুরে এবারের গান মধুমতি ছবি থেকে মুকেশ চাঁদ মাথুরের কণ্ঠে।

ছবির নাম কিসমত, গায়কের নাম মহেন্দ্র কাপুর। এস এইচ বিহারীর কথায় সুর দিয়েছেন ও পি নায়ার।

0: छुपी नहीं।
1: चोरी चोरी ছবিতে লতা মঙ্গেশকর এবং মান্না দে শৈলেন্দ্রজির সুরে, মাপ করবেন, শৈলেন্দ্রজির কথায় শঙ্কর জয়কিষাণের সুরে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি বিশ সাল বাদ ছবি থেকে শাকিল পাদাউনির কথায়, হেমন্ত কুমারের সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের আগে আংশিক মেঘলা থাকলেও দুপুর থেকে আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন ২৮.২৮ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৫% এবং সর্বনিম্ন ৬৭%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৩ মিলিমিটার, এর মধ্যে সকাল ৮:৩০ পর বৃষ্টির পরিমাণ ০.৩ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের ২১ আগস্ট শুক্রবারের অনুষ্ঠান সূচি।

বাঁচানোর উন্নত প্রযুক্তি বিষয়ে বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। 6:40 আপনার স্বাস্থ্য থাকছে কথিকা, খাবার থেকে ক্যান্সার, বলবেন ডাক্তার পৌলমী বসু। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঈপ্সিতা দে। 8:00 জানা অজানায় কথিকা, আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ, বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময়, হার্টের নানান সমস্যা ও রোগীর পরিচর্যা বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, থাকছে গান্ধীজির রচনা থেকে পাঠ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মালিনী মুখোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনা দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস। 12:15 লোকগীতি পরিবেশন করবেন অমিত গুহ। 12:35 উনজমির দুন ফসল অনুষ্ঠানে ধান চাষে যন্ত্রের ব্যবহার বিষয়ে ডক্টর নিবেদিতা মণ্ডলের বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 গীতিকা, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল, বিষয় কাজের খোঁজে, উপস্থাপনা অনিন্দিতা মল্লিক। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সেবন্তী ভট্টাচার্য। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি পরিবেশন করবেন অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি সাহিত্য আলোচনা অনুষ্ঠানের প্রবণতা, এই বিষয়ে আলাপচারিতায় মালতী হেমব্রম, লালচাঁদ সোরেন এবং সুতালাল সোরেন। সবশেষে লোকগীতি পরিবেশন করবেন গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে আলোচনা, অংশগ্রহণে বেথুন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা হেনা রায় মণ্ডল ও 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন সুবোধ চন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে থাকছে কথিকা, সাঁওতাল রমণীদের বর্তমান অবস্থা, বলবেন সোহাগী হেমব্রম। এরপর লোকগীতি পরিবেশন করবেন স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দ, সুনীল কুমার সোরেন এবং মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ছটা 38 কৃষি কথার আসর অনুষ্ঠানে 2 সাক্ষাৎকার, প্রথমে নারকেল ও সুপারির চারা তৈরি করে রোজগারের সহজ উপায় বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার, তারপর পেঁপে চাষ লাভজনক চাষ, এই বিষয়ে কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার। 2 সাক্ষাৎকারই নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, শিরোনাম জলের মতো সহজ, বলবেন সুজিত ভট্টাচার্য। 8:00 নাটক দেশবন্ধু, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মালিনী মুখোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা রায়। 9:45 নজরুল গীতি পরিবেশন করবেন শ্রুতি মেধা দাস। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 শ্যামা সঙ্গীত, শিল্পী শ্রাবণী মণ্ডল। 10:50 লোকগীতি অমিত গুহের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় শুভাশিত শুনবেন কোরআন থেকে পাঠ। ৬টা বেজে ৫ এ সঙ্গীতাঞ্জলি, ৬টা ৩০ এ আজকের চাষবাস অনুষ্ঠানে পাঠ।

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঈপ্সিতা দে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 209তম পর্ব, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 209তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অনিতা বন্দ্যোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা সঞ্জিদা সুলতানা, 8:30 নজরুল গীতি স্মৃতিমেধা দাসের কণ্ঠে, 8:45 পুরাতনী গান পরিবেশন করবেন শ্রাবণী মণ্ডল, 9:00 লোকগীতি শিল্পী অমিত গুহ, 9:10 রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনা তালাত সালাহউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান এটিরও উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা রায়, 5:20 উর্বশী, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, বলবেন দেবিকা গুপ্তা, 6:30 গুল গুলশান, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 7:10 নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস, 7:30 দর্পণ, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 21 আগস্ট শুক্রবারের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:11 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।